0: আমি রেসপন্স, ও আমি আত কুড়া মানুষ বেলাইহা ইনটাউন লিউ বানে না আমি আমি সেটা সিরহুস ইনটাউন আনসা বে নে ইতা বেলদের জল গেলা নে মানে বে নে ইতা বেলদের জল মানে ইতা তেঙ্গি হাসাই তিয়া পার্টি লেতে নে বাসির নে তেকে তা কি আবার সিরা লাবেলে বা হাসাই ফেলবে বে টাঙ্কি নে হানসা আমবে উজা থে বার বারাক নে বে ইনটাউন আমি দি সিরি তিয়া সাই সেরনে তে কে তাক পয়স তা তাঙ্কি বো নে ইনি আমি পার্টি করাই উজা হতো না নেবে আহরে আগর সে মানে লারা হরে বে নে মাইলা পারা কিন্তু বা ওই নে তেঙ্কি রেসপন্স দেবে সেটা ইডা সেরনে তে নে কালো কে তাক হনে রাতে আমি হেনে তুন বে নে স্ট্রাগ রে না আরে আতুরে জলে প্রবলেম গিরে নে দিত ও আমি তাঙ্কি নে দিত কালো তাঙ্কি নেমা তোমা কোনা রাতে আমি হেনে নে বে মাস দারু সামবে আমি উজা মাস দারু মা হান সামবে আতু হালো হাতো কুড়া মোড় রুমা কুড়া হালো নে নে আমি নে লাপাইলেও না তা বে স্ত্রাগণ তা এটা কুড়া মোড় প্রি তিন বেবার ইহা নে আমি আলদিয়া তোলু হাত হেলা গা বুন্দে নে তাম্বাই হেনে আলদিয়া হাত নে কেন আমি হেলা লা বে লা তুইর বে আলদিয়া হেলা আমি আলদিয়া মমেতা লাউ মুসে হেলা হানে দারমুডা পু মুসে হেলা হানে কামি গহ মুসে হেলা হানে নার তুতু মুসে হেলা হানে আমি নে হান সাম্বে চাম্পুর আমি জাদুর নে হুসি ইস্তরা মাই ফেলনে নে মমেতা বা হুসি ইজন নিনি নে মানে লাউ হাত পলো না ছুকু রুয়া হেলা বালিজা মেস্তারা সরিমানে লভাতা কুড়াম হানসাম বে আত কুড়া বারাকলিও ইহানে আত কুড়া বারাকলি হবলে হানসানে নিয়েস্তারা হবলে গিলা তাম্বা বে সেরা বুয়াত কুতুল মুতি নে কানু বা কার না কোনো হতো বেড়াতে নিয়ে কার হবলা গিলা লিলা মাতে হতো তা মানে আমি ইহালার কুড়া না কোনো ভাবাসাইতে হতো তা বুয়াত কুতুন নে নিয়ে কায়ের না নেনে নি কালো আইফারি না তাহান লাই হলেন বা কার হবলা গিলা লিলা মাতে হতো
1: Entre tanto, coordenador extensionista y apuesto administrativo Bazertete Felizmino Gonçalves Hateteng aproveita estado emergência e a iniciativa coordenamalu o comunidade seluk halofini batanjarinas no Sabraka. Informação completo maita companhia hamutu.
2: Processo ami halaiba pembibitan Sabraka wane, ami aproveita estado emergência nian, então doke halimarhia uma. Da ami kordena malu, bolu malu, ami halo aktividadi dene, atune hodi halo aktividadi, atune to be estado emergensi di hotu, ami beleba halo servisu, enta idane ami realizatena. Idane ami nia inisiativa rasik, ami bolu malu hosi kolega extensionista, kolega floresta, imos kolega plantas, halo pimbibitan ba tanjarina e Sabraka, honia montante debe ma ami plan maksi halo maji minus atu besik be 10,000 APS, depois idane ami siharetan ai wan silo kanesan mangustaun rambutan sekar kamutu ko CWS ami mos bele prepara ID la California atune bele ajuda mos ba itania agrikultor teliu ba tanjarina idane ami hola di jaun katak se Persija Barat ami se faan mai be amutu ko NGO CWS nian entan ami bele apuyu ba tarje tu CWS nya lebi suku ne pema CWS service ba ida ne hansa ne ini sutamba premiru ho hare ho si problema pasadu kata CWS apoyo material e fini balu ba itne agricultor sira tapi topin ba balu halo tuir para halo pin bibitan e balu la halo tapi ita tuir itne observa kata sira halo pin bibitan e resultado la iha enta idane hamosu inisiativa ida hosi hau ho kolega staff CWS nian ami koko para halo diskusau atu kriya aktividade ida iha fat nida konsentre fat nida depois maka ita bele distribui tempo ida
1: Felizmino Gonçalves nia observa durante ne ba familia tazetu nebe CWS apoio material ba barak makla halo fini
2: preparasaun hosi be pembibitan tanjarin dan maka primeru ami tengki identifika fatine primeru maka tengki ase suba be ase suba dalan ase sumas balina komunikasaun sigunu maka ami tengki buka be fini tengki fini dia tresiru maka ita tengki buka raimeta ne be maka honia be komposisaun tresaun ne mak as atune weniri tahalo pembibitan labele mortalidade ne tengki minus labele mais kona pembibitan dari bema ami halo agora ne fuin ami halo mai be involve iha be aktividade extensaun quasi tina sanu luresin ami hamutu ko itne komunidade sira me ami halo pembibitan mai be idane fuin primera vez ami halo ambolo malu ia ami kria konsentra kolega extensaun extensionista iha fatin ida ne mam fuin halo
1: Iha fating hanesang, povo agricultor Florindo dos Santos, apoio husi CWSC, oferece murumusang halo cantareiros hodi kuda modo no hakiak manu kazal atu sustenta umalarang no oang nia skola.
3: Tai durante ukunana am kurationa, neve am kurationa cewes mai aumenta tam, cewes potang adila musan ho modo, neve ho cewes permiro mai po mamano, manu amanda ho inenda, or manu komesa husi kene manu komesa berkembang, sa atto ti atu si daresin, manu komesa mata fali, neve agora kaer valo faan pus hola fali mane pus potan be ad lemusan mai mak kudane pus kudane ita halote be asa hada kuang sane tau tia modo musam ba halte kanta de rutu bukare metan ita lebele tau remetan de be se pupu kurian la la dia pupu karate bibite ho remetan balu be tungsi abu laran ba mai am raut mesrne nimo modo ne buras usa faan balu usi merkar me boron to ini ne ansa kan tadi ru da ita 25 meter berarti ta faan $25 na sermai se po 20 ya loriba
1: Iria Pereira Mendes Feto Agricultura senti kapas tebes ho apoio material husi NGO CWSC ba informasau mai ta kompanya hamutu
4: Masak kuda modo de. Fue en 2019 enggak. Mustarda, kangko, baria, ajila. Ami hetan apa husi benjo sewes. Servo modo musan, hansa kraudikur, besin, sadat, baliu, serna serma po. Halo kabu, langsung ami bibi kan kuda de. Tuer trenamento, nene ami halo husi aitahan timor tradisional de. Nebe ami halo hansa aitahan aibe malaria, aitahan serna mami rega, kuda pal modo ba. Sinti dia kapas tebus mayang para ami bele ami feto seremas bele ia servisu itu a sekarang lah ami hau matur halimar de
1: Iria Pereira Haktuil modu nebe sirakuda lori ba merkado faang no balung hande
4: ami uja bahan uja ba faande am lah halu angana dam lori ba faande kamu tu lori faande posang mai ha makrai rai hamu tu ko tu mam husuma lo fa malu nah ane mam husa jura ba sewes mam sewes agora hamreko na di hangatu mai jura ami baru di tuir be Ang ratus sa palte at ube may hadi ang palam na beida na.
1: O Vintage, ne mag informasyon balorang ohing husi Studio Central, Kampung Alor Dili, Hawer Sianabelo, lori ekipa nebe servisu hato brigaduang i Adeus.